0: हेलो
1: हेलो माँ,
0: हेलो मा पर्मी महोदय
1: कत्ते
0: कत्ते देर मा पर्मी तो मा
1: सुमा
0: तै यो भी मा न चम के भी सेमेन भी म परलोक भी म सुपेन सुपेन म यो लक वे सुर छ म ते तो यी रुआ को अभी तो ডাইনা এ ফাও কেন মৌ মা তে তো ই কো আপি ই মা পত্তম নি রাই
1: তে নকং নি ফি তু
0: কা কো প্লে
1: কাম কাম জি তু তু মা গোয়ারে ইও আর মুট নি কাম জি মা ওয়ান বাই মা পলেন কাম জো ওয়ার হো গস নিয়া অন প্রোগ্রাম
0: আ তো তো ন মা কো প্লে সি ফোন দে মা ফোন বি ই না ফোন ই মান গ পর দা
1: মান কপর ইয়েলে এসে
0: হাওয়া যাও এসে মা কামতে হি গত
1: আহ
0: তো মাথিয়া সুপিম তে মা প্লেস বন্ধ
1: তা তা ছিলে
0: তা

নিগদেক আকাশবাণী শিলং কখুবর বান পুলিশপি দায় ইনেবদা লিংডো কিমাত বকং সানচং কখুবর কেউ কভা কমিয়াত চুকি নংসং স্নং লিংবা কা অন্ত্যোদয়া হাগা জিংসন চারখার আসনেম জং কা সরকার ডাব খন্ডাই পুসনেম কচিং আই জিং শিক্রি জং কা আকাশবাণী উমেন্দ্র রংবা কনরাদ গঙ্গল সাংমা উং বনস বিশারবনিয়া কা সরকার হলোর কচিং জা সাথং গলি হা শিলং বট উমেন্দ্র সরকার বা মিনশুয়া উ জেমস পি কে সাংমা উলথেপ কৃতং মিনতা গসনি হশিলং বনিয়া খোনিয়া কা রাজ্য সভা ইলেকশন কা খুবর কবনিয়া উমেন্দ্র রংবা আদো নরেন্দ্র মোদি উল পিনশাই হলোর কিজিং সিন শার কবা না কবিনতা কভা কমিয়ান কবালা খাত আর্সনম কবা পিনলি চিম হলোর কিজিং পিন্ডু না ইয়ে কিংডুক জিংকর ডো বট কিং কিনটিউ ইয়া কা রোই কপার হাবারো কিলিয়াং হাগা রিনসান সোশ্যাল মিডিয়া উল অং কি জিংসং কুম ক জানধান যোজনা ডিবিটি স্বচ্ছ ভারত পি এম আওয়াস যোজনা জল জীবন মিশন বট ক আয়ুষ্মান ভারত কিশাত ইয়ক নোংরিম ক অন্ত্যোদয়া কিবা পিনপোই ইয়ে কি জিংমন্টোই শবারো কি নংসং স্নং উল অং বট ক টেকনোলজি কলা নাং কিনটিউ ইয়ক জিংখো জিংসুবা হা কল্যাং কি জিংত্রই কম বট পিনক্লান ইয়ক সিনশার খাদার উ মোদি উল অং রু বা কিনে কি জিং কলা কি লং বন ওয়ান রা ইয়ক বুরম কলাত কবু বট ক জিং পিন কুপ বর ইয়া কি বুক বতই বট বা উপাত বা উলং কপডেং জং কিনশার খাদার উল পাতাই বা কিনে কে জিং ইয়াটি ক লং দা ক জিং এ ত্রে লং বন পিনলং ইয়ক ইন্ডিয়া কারি কবাল কেউ ও এম এল এ ক নংস্টন ও বা গেব্রিয়েল ওয়ালং উল পিলং ইয়ক ওয়েলফেয়ার প্রোগ্রাম মিনতাগসনি হা বিশপ হল বন সাম জিং এর পিসা শা কিব্রিউ কিবদ জিংডুনা কিট খোটমেন বাট শা কি নং সং স্নং কিবল তিমেন কেবল কিনজো ইয়ক প্রাফৌস নেম কর্তা হা ক কনস্টিটুয়েন্সি জং উ হ্যা কে জিং এলং বলাই ডন লং কি নং এলাম কেং এন পি পি বাট কিট খোট জং কিনি কেং লসাখি ইয়ক জিং বোন জং কিবো মিনটোই ও এম এল এ উল অং দন বোন কি ব্রেউ কিবল তিমেন কিবরং হাব বন্ত্রে ওয়াট হাবা কর্তা জংকি কামে হাব শু বা উল পিন পাও ইয়ে কিচিং সৌখ্যা জং উ হলোর কিনে কে জিং লে জং জিং এ জংকি উল অং বাল পৃশং বন ওয়াট জিং ইথো ইয় বারো কিব দে বন ইয়ো ইয়ে কিচিং মিনতোই বট অন ইয় রব ওয়াট ইয়ে কিতো কি বম পাট ডন কর্তেং হা কথোপ কর্তেং কব মিনতা উবা ওয়ালং উল কুলার বন আই জিং এরম ইয়কিবে ডন জিং ডু নাট খোটমেট ডাকব বন জোর হলোর কে জিং কিনথোপ লং ইয়কি হা কে জিংথমু বন ওয়ান রা ইয়াক ভা কমিয়াত হা বারো কিলিয়াং ক জিং আই জিং শক্রি জং ক আকাশবাণী কলাডাব খন্ডাই পুসনেম মিনতা ক প্রাতরিক উ জিল্লিউ আর হাজার আরফন রিউ বলা পেন কিনমাও ইয়ে কে জিংসদং জং কা কুম কে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস হাউস নেম শিয়াজার খন্ডাই স্পা লাইফ রিউ হশুয়া বন আই কীর্তেং পাত একা দ্য ক অল ইন্ডিয়া রেডিও হাউস নেম শিয়াজার খন্ডাই স্পা সানফুন রিউ বাট হাডেন মিনতা দ্য ক আকাশবাণী কেনেকো অর্গানাইজেশন মিনতা কপিনত্রই কম সানস্পা খন্ডাইপুই তলিক স্টেশন বন পিন পোই শকি খন্ডাইপুফ্রা না ক শিসপা কি নং সং স্নং ক ইন্ডিয়া হা কি আরপুলাই তলি কি চাইক তেন বাট শিসপা সাউপুন্রি তলি কি তেন স্নং বাট ওয়াট শেডো শবা